0: অপহঞ্চ জাগারে পহঞ্চে আকাশবাণী, এই তার স্বাতন্ত্র্যর কাহিনী।
1: আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু শুণবা শ্রীরাম চরিত মানস। আজ আপনার শুনেপারে 242তম ভাগ।
2: এপিসোড নম্বর 242, 242।